এতকেচ্চক এউরেন্নন নসরু দিনুমক কুলদান ভেগেন্নন ওয়েতে এতকেচ্চ খৈদুমক কুরুমগা হাজির কুরাব্বা ফাওয়া লশ্করে কমগা এউরেমবা হালুবে।

আদি এ ইনসানা থিমন রসকলাঙ্গ মিথালে জস আদি এনা হেদ্দেবি গই এনা হন্দমনত্তালি এনা বুঞ্জ খশিত ফিওয়ে হলাকু ফাওয়ানিকো এতকেতি দিরুবাণী খাক হইয়ে।

দালওয়াস এ কাশিতং আলুন দিরুবাণী ফুরতম ফহর এ কাশিতং উফেদেবী রসকলাঙ্গে আদি একলাঙ্গেই হরিহা মখলু গুঙ্গে কান্ত মোলা দিনবডিগেম্বা রসকলাঙ্গে।

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

ফাহে একান্ত বাড়খাং কাশাবারি বীরুবেরি এম্মে আডাকুন্নে ফাহে এহারুং এওরং তেদুয়ে বলন্তিবেনতে।

0: i det her FM. Nu er det her ikke megahertz.
1: Sadu var det? Ishin det?
2: Kamuk to alvanda goal evi.
1: Sadu ke haval kora kubbe masikkates vara farwa teri kama ke rangal kora mozefe. Aharem belies nubelies uriha kama stikurane vara zimma daru kama eko. Ekam fahaga ko shukura da kora megen goali.
2: Shukriya sir.
1: Tigotan abades kuriya de. Ti hivara farwa teri kan dokon nulatinge.
3: ইহতিরাম কুরমানি ওয়াকি ফেমবারেগে ওয়াকি মাকামেগে বাইকানু
4: কোমে মিহে কিবেস ইহতিরাম কুরন জেহেনে মিহে
3: আনিকাগে ফরাতুন ইহতিরাম দিবেনিবেস তিমায়কি এহে মিহুন না ইহতিরাম কুরা মিহে কাবেগে
4: ইহতিরাম কুরাবা ইহতিরাম হোদদাবা

0: মুন্না কবা কি হিনাকে দেড়াহিয়া
1: আলহামদুলিল্লাহ মুন্না রাঙ্গাল কালো মেং দেড়াহিয়া
0: আফনাস দেড়াহিয়া মুন্না মুন্না কম বড়ামকে দাক্কা আফুন আতা
2: মুন্না তি হে বরকো হেন্না হিন কামেন নে আফুন তি কাং কোলান্না
1: তি কো দুং হাউ দাই রাঙ্গালায়ে তিহেন মুন্না আই কহি আহ হাল বলা ফে মুন্না রকাং কাং কো দেন না হে দি মুন্না ওয়ারা উপাওয়ে
3: নদী এখে মেঘাহ দিবে এফ এম কে কমে গাড়ি রেগে ফুরতাম দিবে আমিল রাগে।